0: 하느님의 우리의 주의 권한.
1: আকাশবাণী রাউরকেলা, সময় বর্তমান 5টা বাজি 35 মিনিট 10 সেকেন্ড।

শ্রোতাবন্ধু প্রচার কলু বনপাহাড়ের গীতর কার্যক্রম আজ এই ক্রমে শুণুলে কিষান গীত শিল্পী কুমারী কিষান এবং সাথী কলাকার আকাশবাণী রাউরকেলা কার্যক্রম প্রচার করা যাচ্ছে 102.6 FM যোগে পরবর্তী কার্যক্রম বিবিধ ভারতী।

পরবর্তী কথাচিত্র বিন ফিরে হাম তেরে, কণ্ঠশিল্পী কিশোর কুমার, সঙ্গীত নির্দেশনা ঊষা খান্না, গীতরচনা ইন্দুয়ার।

দোরাস্তি কথাচিত্রর পরবর্তী গীত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর সঙ্গীত নির্দেশনা লক্ষ্মীকান্ত প্যারেলাল গীত রচনা আনন্দ বক্সী।

0: রাজসূয় যজ্ঞ উপলক্ষে পাণ্ডবঙ্ক দিগ্বিজয় সম্পন্ন হয়েছে। অবশিষ্ট রয়েছে কেবল জরাসন্ধ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভীমসেন, অর্জুন এবং শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ বেশ ধরি গিরিব্রজরে পৌঁছিছন্তি। জরাসন্ধ নিকটরে অতিথি সেবা প্রার্থনা করেছন্তি। সেমানক আকৃতি এবং কণ্ঠস্বর ব্রাহ্মণ সুলভ নুহে বলে জানি মধ্য সে সেমানক অভিলষিত দ্বন্দ্ব যুদ্ধ প্রার্থনা করিবাকু সুযোগ দিয়েছি।
1: সুকৌবাচ ভাজি পড়িলে গদা তলে, হস্তি সংগ্রামে জেহ্নে ডালে, সেবেনি গদা জহু গলা, অনেক কোপ পুজিলা, মুষ্টি উঞ্চাই মহ।

শ্রোতাবন্ধু, ওড়িশা সংস্কৃতি ব্যক্তি চেতনা প্রসারী জগন্নাথ চেতনার মিশি যাই। ভারতীয় সংস্কৃতি সেইপর পারিবারিক কুটুম্বিতা জগত কুটুম্বিতার মিশিছি। ভারতের হেউ কি ওড়িশার হেউ, মানুষ পরিবেশ দেবতা ও পূজা পার্বণ সমস্তে গোটিয়ে সূতার বন্ধা হয়েছে। তেণু রজ হেউছি এই বন্ধনর সংকেত। তেণু শ্রোতাবন্ধু, নিয়ারা রজ পর্ব উপলক্ষে আসন্তু শুনিবা আজির আমার কার্যক্রমর অতিথি, যে কি রাউরকেলার জনে সুলেখিকা ও কণ্ঠশিল্পী শ্রীমতী স্নেহলতা নায়কঙ্ক মুখরু।

0: नीदरलैंड्स और जापान होंगे आमने सामने। और इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: কার্যক্রম শুনেছেন আকাশবাণী রাউরকেলা কেন্দ্র। শ্রোতা বন্ধু, বর্তমানে আসন্তু জানাবে আমার চলিত অধিবেশনের প্রসারভুক্ত কতটি কার্যক্রম সম্পর্ক সূচনা। এই সূচনা ঠিক পরে পরে শুনবে হিন্দি ভক্তিগীত কার্যক্রম। সন্ধ্যা 6:30 শুনেপারে আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকপ 2026 ইংল্যান্ডর এজবেস্টনঠারে অনুষ্ঠিত হওয়ার থাকা ভারত এবং পাকিস্তান মধ্যে ক্রিকেট ম্যাচর ধারা বিবরণী রিলে করব আকাশবাণী দিল্লি খেল শেষ হওয়া পর্যন্ত। এই খেল প্রসারণ সময় আপনার আমার অন্যান্য কার্যক্রম শুনেপারে লাইভ স্ট্রিমিং নিউজ অন এয়ার আপ মাধ্যমে 6:30 শুনবে সম্বলপুরী গীত কার্যক্রম। জেলা হালচাল রাতে 7:25 আজ শুনবে পুরী জেলা সম্পর্কে। কিষানমণি কার্যক্রম রাতে 7:30 এর বিষয় রয়েছে ব্যবসায়িক ভিত্তিতে করাটিয়া মুগ ও বাদাম চাষ। এ সম্পর্কে শুনবে চাষী তীর্থ চৌধুরী সহ আলোচনা। রাতে 8:00 শুনবে সিনে সঙ্গীত কার্যক্রম। রাতে 9:15 বিবিধ ভারতী কার্যক্রম। গীত এবং গজল কার্যক্রম শুনবে রাতে 10:00 কণ্ঠশিল্পী গুলাম আলী। লোকগীত শুনবে রাতে 10:30 এতে শুনবে পালা পরিবেশন করেছেন সবিনা নায়ক এবং সাথী। এ শ্রোতা বন্ধু আমার চলিত অধিবেশনের প্রসারভুক্ত কতটি কার্যক্রম সম্পর্কে সূচনা।

এথর আসন্তু জানাবা আমার আগামীকালী অধিবেশনের প্রচার বক্তবা কেতুরী কার্যক্রম সম্পর্কে। আগামীকালী সকাল 6:05 ভক্তি গীতর কার্যক্রম বন্দনা, শ্রী রামচরিত মানসর 195তম ভাগ সকাল 6:35। স্বাস্থ্য ও জীবন কার্যক্রম সকাল 7:25। এর বিষয় রয়েছে যোগ রক্ষে নিরোগ। এ সম্পর্কে শুনবে খগেশ্বর যাঙ্ক আলোচনা। সুগম সংগীত সকাল 8:30।

রাতে 10টায় শুনবে ওড়িয়া অলঙ্কৃত কার্যক্রম ঝুম তানানা। 10:30 শাস্ত্রীয় সঙ্গীত কার্যক্রম, এতে শুনবে পণ্ডিত শিব কুমার শর্মাঙ্ক সন্তুর বাদন। এই সহ বন্ধু আমার আগামীকালি অধিবেশনের প্রসার ভক্ত কতোটি কার্যক্রম সম্পর্কের সূচনা আকাশবাণী রাউরকেলা।

শ্রোতাবন্ধুগীত সহ শেষ হেলা সিনে সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা পরবর্তী কার্যক্রম শুনিপারে সমাচার সন্ধ্যা রিলে করছু আকাশবাণী দিল্লি।